0: শ্রীমতী তুলিরেখা দত্ত কি আগলি প্রস্তুতি, নজরুল গীতি, হেমন্তিকা এসো এসো হিমেল শীতল বনুতলে, হামি প্রকৃতি কি শান্ত মনোহারি আর বিপুল সুন্দরতা সে মিলওয়াতি হ্যায়। কবি নজরুল ইসলাম ইস গীত মে প্রকৃতি কো অন্তর কি শান্তি আর আধ্যাত্মিক জাগৃতি কা স্রোত কহতে হ্যায়।
1: শ্রীমতী তুলি রেখা দত্তাজ নেক্সট নজরুল গীতি হেমন্তিকা এসো এসো, উইচ গ্রিটস আস উইথ ট্র্যাঙ্কুইলিটি, অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রেসফুল বিউটি অফ দ্য অটম সিজন, অ্যান্ড ওয়ার কবি নজরুল ইসলাম প্রেজেন্টস নেচার অ্যাজ আ সোর্স অফ ইনার পিস অ্যান্ড স্পিরিচুয়াল রিনিউয়াল।